0: बंद करो ये बकवास, कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mira Satrahe komt de titelsong, gezongen door Udit Narayan en Elka Yachnik.